0: Dit is Wijnand Zwaan bij de ANWB. Op de A50, Os richting Arnhem, staat file tussen knooppunt Ewijk en Heteren 5 kilometer met een kwartier vertraging. Dat komt door een kapotte vrachtwagen. De rechterrijstrook is dicht. En tot zover de ANWB verkeersinformatie.
1: Good day with RJ. Goedemorgen met RJ. Hallo RJ. Goedemorgen RJ. Hallo. उजाला के साथ घर घर में ओटो में चाहे जहां पर भी हैं आप उजाला ही उजाला सुनते हैं उजाला के साथ अनहेल खुद मोर्खमेट आर जे गुड मॉर्निंग

उजाला रेडियो रात और दिन 24 घंटे लगातार आपके लिए तोर खाती है और हाँ तू मांगे हैगा Wil jij een berichtje sturen naar onze studio? Ha? Wil jij een berichtje sturen naar onze studio? Dan kan dat. Stuur je bericht naar 020-363-0808. Dil se baat karna hai? To hum bhi dil se aap se baat karenge. Har ek cheez. Raat o din, aap hum se baat kar sakte hai.

यस यस ब्रा सफेस गेट रेडी टू तैयार हो जा तू तैयार हो जा तू जाने तो द हॉटेस्ट हिंदुस्तानी इवेंट ऑफ द ईयर ब्रा सफेस इंडोर समर एडिशन जिया इवेंट सेंटर डेन हाग में zaterdag 29 en zondag 30 augustus de heetste muziekformaties en artiesten uit de scene op één event. Beste DJ's en dansgroepen. Get your tickets now via brazafest.nl. Super early bird tickets vanaf slechts €8,50. Fase 2 clear. Koop je tickets uitsluitend via de officiële festivalwebsite brazafest.nl. Be there. Feel the vibe. En ontvang alvast een warme brasa namens Brazafest. Get it now on brazafest.nl. Brazafest. Powered by utix.nl en Ujala Radio. Brazza Fest. Super Early Bird tickets fase 1 is helemaal uitverkocht. Brazza Fest. Super Early Birds fase 2 clear. Voor fase 2 nog 8 dagen te gaan. Haal je. Check op brazzafest.nl.

बिनकोट रावल तोर विवाह होने वाले हैं, तोर शादी होने वाले हैं, सुन वालो तो डीजे आप फरमाइश अब उजाला रेडियो 15 फरमाइश 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio. Dus ga jij binnenkort trouwen? Door wie baan honen wel het, door shadi honen wel het. Neem contact op met Ujala Radio. E-mail info@ujala.nl. 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio.